0: এছাড়া সদাবাহারই কালেওয়ার মুখার বতাসনা কিশোর কুমার হানি গাইলে আনন্দ বক্সি হাঁচে গীত আরাধনা হা ফিল্মে
1: রূপ তেরা মস্তানা প্যার মেরা দিবানা।